0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: নিরাপদ পানী দ্বিতীয় খণ্ড। আমার অধিকাংশ মানুষরে খোৱা পানী আর ব্যবহারযোগ্য পানির উৎস নাদ আর টিউবেল। এনেবর উৎসর নির্মাণ সাধারণত পরম্পরাগত জ্ঞানের উপর ভিত্তি করিয়ে নির্মাণ করা হয়। বৈজ্ঞানিক চিন্তা প্রয়োগ করে এনেবর উৎস নিরাপদ পানির উৎস হিসাবে করে লব পারি। খোৱা পানির উৎস এনেবর নাদ বা টিউবেল শৌচালয় বা শৌচালয়ের ট্যাঙ্কির চকপিটৰ পৰা সদায় প্ৰায় 10 মিটাৰ বা 10 ফুট আঁতৰত থকাটো প্ৰয়োজন। পানীৰ তলত 40 ফুটলৈকে হেনো বীজাণুবোৰ সক্ৰিয় অৱস্থাত থাকিব পাৰে, সেয়েহে টিউবেল বা নাদৰ গভীৰতাও

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহর 11 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 29 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর প্রতিপদ তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 5:23 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:43

কণ্ঠশিল্পী তথা সংগীত পরিচালক তরিকুদ্দিন আহমেদ ইমান ধুনীয়া মুকুতার মালা গীতটির জড়িয়ে শ্রোতার মাজত বিশেষভাবে সমাদর লাভ করবলৈ সক্ষম হয়েছিল তরিকুদ্দিন আহমেদে। 1954 চনত আকাশবাণী গুৱাহাটীর এগারী নিয়মীয়া শিল্পী হিসাবে স্বীকৃতি লাভ করেছিল তরিকুদ্দিন আহমেদে। 1959 চনত মুক্তি লাভ করা পুবেরুণ কথা ছবির সংগীত পরিচালনার দায়িত্বও আছিল তরিকুদ্দিন আহমেদ। 1923 চনের 4 নভেম্বরত নগাঁওত জন্ম হয়েছিল এগারী সংগীত শিল্পীর। তেখেতর পিতৃ মোহাম্মদ শরীফউদ্দিন আহমেদ আর মাতৃ জেবিনা খাতুন। ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগৎখনের বিশিষ্ট সংগীত শিল্পী ওমকারনাথ ঠাকুর, বরে গুলাম আলী খা, উস্তাদ ফায়াজ খা আদির সংগীতে বারুকৈ আকর্ষিত করেছিল তরিকুদ্দিন আহমেদক। নগাঁওর সংগীত জগতর তেখেতর সহযোগী আছিল মলিন বরা, দুর্গাপ্রসাদ ভূঁয়া, ইকরামুল মজিদ। 1990 চনের আজির দিনটিতে মৃত্যু হয় এইগৰাকী সংগীত শিল্পীৰ।

0: বৈষ্ণব গণ, গুরুর প্রতি তোমরা খবর অসলা ভক্তি দেখি আমি পরম আহ্লাদিত।
1: অধিকার প্রভুয়ে তেরার কণ্ঠর পৰা এনে সুমিষ্ট বচন নির্গত করাই আকৌ এবার ভক্তসকলৰ ওপৰত দৃষ্টি নিক্ষেপ করলে। ভক্তসকলেও গুরুর মুখৰ পৰা এনে প্রশংসাসূচক বাণী শুনি ভক্তিত গদগদ হৈ পৰিল। গৌরময় কান্তিময় তাতে সমস্ত মুখমণ্ডল উদিত সূর্যর আভার দরে জকমকাই উঠিছে। দুটি তীরবিরাই থকা উজ্জ্বল চকু আর দুয়োমুঠর মাজত বিরিঙি পড়া হাঁহিটিয়ে সকলকে সন্মোহিত করেছে। এই মুখশ্রী দর্শন করে অনেকেই স্বয়ং ভগবানক সাক্ষাতে পোৱাৰ আনন্দত আত্মহারা হয়ে উঠিছে। কিছু সময় নীরবে থাকি প্রভুয়ে পুনৰ আৰম্ভ কৰিলে।

0: গুরুর প্রতি তোমরা হবার অসলা ভক্তি দেখি আমি পরম আহ্লাদিত।
1: অধিকার প্রভুয়ে তেরার কণ্ঠর পৰা এনে সুমিষ্ট বচন নির্গত করাই আকৌ এবার ভক্তসকলৰ ওপৰত দৃষ্টি নিক্ষেপ করলে। ভক্তসকলেও গুরুর মুখৰ পৰা এনে প্রশংসাসূচক বাণী শুনি ভক্তিত গদগদ হৈ পৰিল। গৌরময় কান্তিময় তাতে সমস্ত মুখমণ্ডল উদিত সূর্যর আভার দরে জকমকাই উঠিছে। দুটি তীরবিরাই থকা উজ্জ্বল চকু আর দুয়োমুঠর মাজত বিরিঙি পড়া হাঁহিটিয়ে সকলকে সন্মোহিত করেছে। এই মুখশ্রী দর্শন করে অনেকেই স্বয়ং ভগবানক সাক্ষাতে পোৱাৰ আনন্দত আত্মহারা হয়ে উঠিছে। কিছু সময় নীরবে থাকি প্রভুয়ে পুনৰ আরম্ভ করলে।
0: অনেক পুণ্যর ফলত শত সহস্র পুণ্যর বলতে এই মানবী জীবন পায়। পূর্ব জন্মত করা শত সহস্র পুণ্যর ফলস্বরূপে এই নরতনু প্রাপ্ত হয়। কলি কালত তোমরা হবে এই নরতনু পাই ধন্য হইছা। যুগে যুগে অনেক ঋষি মুনির যাগ যজ্ঞ তপস্যার ফলত এই ভারত বরিশ ধন্য হয়ে আহিছে। তেরা খবর কঠোর সাধনার বলত মনুষ্যই অনন্ত রত্নলোভী বৈদিক রীতিনীতি আচার ব্যবহার আসন ভাষণ সেবা শুশ্রূষা আদি অসংখ্য গুণর ভাগ গ্রহণ করবলে পাইছে। এনে ধর্মগুণেইহে মানবী জীবন সম্ফল করে। পাছে আমার পরম বান্ধব ভকত বৈষ্ণবগণ, তোমরা খবর মাজত এতিয়া কমিউনিস্ট নামর দানব এতিয়াও বিচরণ করি সবারে বুদ্ধিভ্রষ্ট করিব খুঁজছে বলি আমার কর্ণগোচর হয়েছে। ই যবনর আক্রমণতকৈও মারাত্মক। এই মহাব্যাধিয়ে বিস্তার লাভ করিলে সবাকে ধ্বংস করে বলি আমার ভয় হয়েছে। গোসাই ব্রাহ্মণ গুরুকুলক এই দানবে শ্রম বিমুখ পরজীবী আখ্যা দি সবাকে পথভ্রষ্ট করিব খুঁজিছে। বেদ উপনিষদর সূক্ত সমূহত এনে কুৎসা রতনাকারী নিন্দুক হবর পরিণাম কি সেই কথা মহাবিদ্যাধর মহাজ্ঞানী অবতারী পুরুষগণে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত সকল বাণী লিপিবদ্ধ করে গৈছে।
1: সত্রাধিকার প্রভুয়ে এবার ভক্তসকলের প্রতিক্রিয়া কি তাক সাবর নিমিত্তে কিছু সময় নীরবতা অবলম্বন করিলে। তেওঁ প্রত্যক্ষ করিলে ভক্তসকলৰ মাজত কেইজনমানে কিবা আলোচনা কৰিছে। একাংশই একান্ত মনে অধিকার প্রভুর সুন্দৰ সুঠাম উজ্জ্বল দেহ কলেবর চাই বিভোৰ হৈ আছে। মির্জাই চোলা ফসু পুরোহিত যুবকটিলৈ গুরুয়ে চালে যদিও তেওঁৰ মনৰ ভাব ধৰিব পৰা নগল, কাৰণ তেওঁ একচিত্তে গুরুর বাইক শ্রবণ কৰি আছে। ডেকাজনক উৎসাহী আৰু পৰম ভক্তজন অনুমান কৰা গল। ক্ষণিক নীরবতা ক্ষণিক বিরতির পাছত গুরুয়ে পুনৰ আরম্ভ করিলে।
0: বৈদিক রীতি নীতি আর গুরু দুজনার দ্বারা প্রবর্তিত ধর্মর পরাও কোনো কোনো গ্রামের লোক পথভ্রষ্ট হওয়া পরিলক্ষিত হয়েছে। অলেখ বাধা বিঘিনি অতিক্রম করে শঙ্কর মাধবে বৈকুণ্ঠর পার ভাঙি হরি নামর যে ততিনী মর্তলে বোয়াই আনিছিল সেই অমৃত রস পান করবলে এতিয়া অনেক অধম অপারগ।
1: সত্রাধিকার প্রভুর মাতত এবার রুক্ষতা প্রবল হয়ে উঠিল। অসহনশীলতা আর কঠোরতা অবলম্বন করা দেখা গল। তেরার এই অস্বাভাবিকতাত রাইজ কিছু অপ্রস্তুত হওয়া দেখা গল যদিও তেরার ভাষণ শুনবলে সকল উৎকর্ণ হয়ে রল। মাতত সেই একই কঠোরতা দেখাই প্রভুয়ে স্থির নিষ্কম্পচিত্তে ভাষণ আগবাই নিলে।
0: জি জনা দশ ভুজাই,
1: ইচ্ছা করে তেরাই দুর্গাদেবীর নাম উচ্চারণ নকরি মহিষাসুর নিধনের কাহিনী উল্লেখ করব বিচারিলে।
0: যি জনা দশ বুজাই মনুষ্যর মুক্তি আর মঙ্গলর নিমিত্তে নিজ কর কমরত অস্ত্র তুলি ধরি অসুরক নিধন করেছিল সেই অসুরবংশী পশুর মৃত শরীরের পরা শিং সলকাই আনি এতিয়া মতিছন্ন হতে শিঙা বজাবলে ধরিছে। যে বিষ্ণুয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর অবতার গ্রহণ করি গৌরখিয়া হই গৌ বংশ।

0: উপন্যাস পাঠ অনুষ্ঠানটি ইমানপুরে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানচুইর ধারাবাহিক পাঠর পঞ্চদশ খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে সত্রাধিকার অবনী বরা, বগাই বিদ্রোহী দীপমণি চুতীয়া, গাঁওর ডেকালরা বিজয় শঙ্কর শর্মা, বুড়া মানুষ উৎপল বরা আর বকুলির চরিত্রত অভিনয় করিলে সীমা বড়ুয়াই। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জল পদুমর পানচুই উপন্যাসখনির ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহর এই একেবারর এই একে সময়তে।
1: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুৰ পৰা।
2: জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজে অতিক্রম করাত সহায় করে।
3: তেওঁলোকৰ বাবে মণপ্পুৰম ফাইনান্সিয়েলও আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপুনি মাহেকীয়া কিস্তির জৰিয়তে সুদ পরিশোধ করব পাৰে। ইয়াৰ ফলত আপোনাৰ বিত্তীয় পৰিকল্পনা আৰু অধিক স্মার্ট হৈ পৰিব।
2: অধিক জানিবৰ বাবে আপোনাৰ নিকটবর্তী মণপ্পুৰম ফাইনান্সৰ শাখাত যোগাযোগ কৰক বা আমাৰ টোল ফ্রি নম্বৰ 1-800-420-2233 কল কৰক।
4: এই কাহিনী হল এগারী গৃহিণীর আর অন্তরাত্মার বিজুলির বিল গেলামাল।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণ্ণাপুরম ফাইনান্সিয়েলও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পাৰে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপনার নিকটবর্তী মণ্ণাপুরম ফাইনান্সৰ শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: আৰম্ভ কৰা হৈছে হিন্দী ছবিৰ গীতৰ অনুষ্ঠান। অনুষ্ঠানত প্ৰথমে শুনো আহক উদিত নাৰায়ণ আৰু অলকা ইয়াগনিকৰ কণ্ঠত এক হিন্দুস্তানী ছবিৰ এই গীতটি।

এই ঘোষাভাগ নামঘোষা শাস্ত্রভাগীর প্রথম আর শরণ শ্রেণীর ঘোষা। ঘোষাভাগর সরল অর্থ হল মুক্তির প্রতি ইচ্ছা নকৰা ভকতক নমস্কার জনাই মাধব গুরুজনাই রসযুক্ত ভকতি বিচাৰিছে। সমস্ত মস্তকৰ মণি অর্থাৎ সমস্ত জীবজগতর শ্রেষ্ঠ যাক ঈশ্বর বুলি কোৱা হয়, যার নাম রামকৃষ্ণ, যি নামৰ নৌকা বিহাৰ কৰি মহামহা পাপীয়েও এই ভবসাগৰত তৰণৰ উপায় বিচাৰি পায়, সেই জনা ঈশ্বৰক মাধৱদেৱে নিতৌ হৃদয়ত উপাসনা কৰাৰ কথা এই ঘোষাভাগৰ দ্বাৰা ঘোষণা কৰিছে।

0: বিজ্ঞান ধাৰাবাহিক সমাগত সময় শুনিলে। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 30 আগস্ত সুবহ 11 বজে মন কি বাত, আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যায়। ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 28 আগস্ট তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায়, ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। নমো অ্যাপ ইয়া মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যায়, ইয়া পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভেজ সকতে হ্যায়। তো ইয়াদ রাখেন, রবিবার 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত।

0: কারবার শ্রুতি ভেদে সরল স্থান বেলেগ কৰিলে হেতু বেলেগ কথা, কিন্তু চার পরে উপরের চালুকে ইয়ার ভিতর বারোটা চলে সংগীতের কারণে ব্যবহার্য হয়েছে শ্রুতি অনুযায়ী। আমি সিমান দলে না যাও থলমূলকে রাগ এটা হব লাগলে কি কলো চা থাকবই লাগবে, চার লগত কি বজালো চার লগত মা বা পা এই দুইটার কোনো এটা থাকিব লাগিব। রোল নম্বর ওয়ান
1: মিনিমাম পাঁচটা নোট থাকিব লাগিব,
0: তিনি এক দুই তিনি কি বজালো সারে গা মানে

এই কথাখিনি আমি এটা সুরেরে মাত্রাত বান্ধি, হয়নে? সুরেরে মাত্রাত বান্ধিল। মাত্রাত বান্ধতে কি হল, এটা সময়ের বৃত্ত এটা হল, টাইম সাইকেল বলে কম। টাইম সাইকেলটা আরম্ভণিৰ যিটো মাত্রা, সেই মাত্রাটো কোৱা হয় সম। সমৰ পৰা তাৰ আৰম্ভ হ'ব। আৰু এবাৰ কোৱা, তোমাক যিয়ে যিয়ে জানা তেওঁৰ লগত কোৱা না, আমি ইমান মস্ত দল আছে যে মানুহে গমেই নাপাব।

0: আমাৰ যুৱবাণীৰ পৰা শুনিলে এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার, মলয়াচল কে আঁচল সি বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে অতিরিক্ত আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে। তো ইয়াদ রাখেন রবিবার 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত।
0: এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া 1 বজাত হিন্দীত আৰু 1:05 ইংৰাজীত বাতৰি শুনিবলৈ পাব।

শ্রোতাসকলে মেন পড়ে হিন্দী বোলছবির গীতের অনুষ্ঠান শুনিলে আকাশবাণী তেজপুর কেন্দ্রের ইয়ার লগে আমার আজির শনিবরিয়া অধিবেশন অন্ত পরিল। আমার পরবর্তী অধিবেশন মুক্তি করা হব কাইলৈ দেওবারে পুয়া ছয় বজাত। আমার আজির এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্ব আছিল প্রতীক্ষা খনিকর, বিলিভাং স্বর্গিয়ারী আর নবজ্যোতি রাভা। ট্রান্সমিটার আছিল নিরঞ্জন বড়ো, পরিবহন অন্নয়ন দৈমারী, প্রসারণ সহযোগী রূপলী বরার